গোয়ালকা এক্সপোর্ট টার্গেট কামিয়াব করে দিব ভাবনা জানাইছে। তারপর কৈছে কি এইটোদে প্রপোজ ইনভেস্টমেন্ট লগা 501.70 কোটি টাকা বা ইনফ্রাস্ট্রাকচার উন্নতি স্কিল উন্নতি আর মার্কেট বাড়াই দিব মদত দিব। শ্রী রিওপরা ব্র্যান্ড নর্থ ইস্ট ইনিশিয়েটিভ পরা রিজন লগা ইউনিক ক্রাফটসম্যানশিপ টু ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল মার্কেটে বাড়াই দিব কৈছে। প্রেজেন্টেশন বা একটা হাই লেভেল স্টিয়ারিং কমিটি বানাই কিনা ইমপ্লিমেন্টেশন চাবলে কাম বাড়াই থাকি কান সময় সময় দিয়ে রিভিউ করি আর রিজেন্টে রিকমেন্ডেশনস কান মিলা জোড়া জারি রাখি কারণে প্রপোজ করেছে। ওয়ার্ল্ড এনভাইরনমেন্ট দিনটো আজি পুরা দুনিয়াদি মানাই আছে। এটি মানিয়াবরা নেচার আর প্ল্যানেট আর্থ বাঁচাই রাখি এনভাইরনমেন্টাল গাদাম দিয়ে জাননীটি পুরা দুনিয়াদি উঠাই দিয়ে আছে। 2026 থিমটো ইন্সপায়ার বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার হিসাব রাখি আছে। নাগাল্যান্ড চিফ মিনিষ্টার নিফিউরিও পর সব মিলাই কিনা ইকোসিস্টেম বাঁচাই দিয়া জীবন আর লাইভলিহুড জারি রাখি জিম্মেদার কারণে জানাইছে। শ্রী রিওপরা কৈছে কি ন্যাচারেল রিসোর্সেস আর বায়োডাইভার্সিটি যতন করিয়া আহি থাকি জেনারেশন কারণে বেশি সাস্টেনেবল আর রিজিলিয়েন্ট ফিউচার বানাই দিব পারিব। মিনিষ্টার ফর হাই এডুকেশন অ্যান্ড ট্যুরিজম টিমচেন ইমনা আলংবরা ফেক গভর্নমেন্ট কলেজ লগা একাডেমিক বিল্ডিংটো রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান রোসা নিজেদি জাগালি খোলাই দিছে। কার্যক্রমটি কথা করে শ্রী আলংবরা কৈছে নাগাল্যান্ডে বদলাভ এডুকেশনাল সিস্টেম কারণে জিমিটার আর স্টেওয়ারশিপ ইমান্ডারবরা উঠাদো নতুন মান্ত্রা আছে। শ্রী আলংবরা স্টুডেন্টস আর ফ্যাকাল্টির লগতে রিসোর্সফুল হয়ে কিনা স্টেট আর দেশতে সব ফিল্ডে কাম করবলে অনুরোধ করেছে। একই সময় এডিশনাল সেক্রেটারি নাগাল্যান্ড আর এস বি টি এস পি ডি পি এম উষা সিন্টিয়াঙর পোহন বা বদলি করিয়া পি এম উষা প্রধানমন্ত্রী উচ্চতা শিক্ষা অভিযান লগা কামরা স্টেটে হাই এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার তাকত করে দিয়েছে কয়েছে। ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন জেনহপুতোবরা একটা কনসালটেটিভ মিটিংটো রুলস ফর এডমিনিস্ট্রেশন অফ জাস্টিস আর পুলিশ ইন নাগাল্যান্ড ফিফথ অ্যামেন্ডমেন্ট 2025 লগা ইমপ্লিমেন্টেশন দিয়ে জাগালে রাখেছে। চর্চা করিয়া সময় ডেপুটি কমিশনার জেনহপুতো ধারাম রাজপরা কাস্টমারি কোর্স লগা আলাগ আলাগ লেভেলস মাজতে তাকত আর জিমিটার খান ঠিক হিসাব রাখি দিব দরকার জানাইছে। তাইর গম্ভীর ক্রিমিনাল অফেন্সেস কাণ্ড রেগুলার জুডিশিয়াল সিস্টেম সামনা করে আর কাস্টমারি কোর্টস লগা কামটো কানন বা দিয়া স্কোপ নিচে দিয়ে চলি রাখি দরকার জানাইছে। সুপ্রিন্টেন্ডেন্ট পুলিশ জেনহপুতো ডক্টর কপি কাফুবরা বস্তি সাব অর্ডিনেট আর ডিস্ট্রিক্ট কাস্টমারি কোর্টসরা উঠাবলি কেসেস দিয়ে সাফা গাইডলাইন্স রাখি আর সব লগতে একই হিসাব আর লিগাল প্রিন্সিপাল মানি রাখি জানাইছে। আর সমাজটি শান্তি আর সুখ রাখি কেনা মানুষখান লগা সুরক্ষা নিমিত্তে ডিমাপুর পুলিশরা পাব্লিক জমা করি রেলি নহলে ডেমোক্রেটিক ধারণাটো সি ডি ডি রাখি নিমিত্তে লিখি কেন পারমিশন লোলে দুবাৰ জানাই দিছে। ডেপুটি কমিশনার অফ পুলিশ ক্রাইম কাম পি আর ও বা একটা নোটিস দিয়া হিসাবটি পুলিশরা জনতা খান লগা ডেমোক্রেটিক হাকতে শান্তিপরা জমা করে কিনা নিজের ভাবনা কই দিব পুরা মান করে আছে। কিন্তু নোটিসরা কৈছে কি পাবলিক সেফটি বজায় রাখিয়া কানুন আর হকম ঠিক রাখিয়া আর ট্রাফিক আর কমার্শিয়াল কাম দিয়ে দিগদারি না দিয়াটো ইকি দরকার জিম্মেদার আছে। পুলিশরা কৈছে কি মানুষ জমা করিয়া কিসাম সব রেলি নহলে ধারণা খান না রাখি আগে দিয়ে কম্পিটেন্ট অথরিটি বা রিটার্ন এপ্রুভাল লবলে লাগে। নোটিসরা মানুষখান লগতে পাবলিক গ্যাদারিংস লাগা সব কিসমতো ক্লক টাওয়ার এরিয়া ডিমাপুরে সরকার অর্ডার হিসাব কারাবরা মানা করে দিয়া জানাই দিছে। আর ইতলকত আজি ফুজুর লাগা খবর ইমান দি শেষ করে আছি। শুনি থাকিবি সামসাদ বাজি দাস মানাতি নাগামিজ খবর আনি দিবলে আছে।